ট্রান্সফার করা যাবে না। তিনি গতকাল রাজধানীতে বাংলাদেশ এআই গভর্নেন্স সামার স্কুল 2026-এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার ক্ষেত্রে বিচারককে নিজের মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও সততা প্রয়োগ করতে হবে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যাতে অপব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আইনমন্ত্রী আরও বলেন, সরকার কোনো সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিতে চায় না। বিভিন্ন বিষয়ে মতামত ও বিতর্কের মধ্য দিয়ে যে সিদ্ধান্তকে অধিকতর যৌক্তিক ও গ্রহণযোগ্য মনে হবে, সরকার সেই পথেই এগিয়ে যেতে চায়। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। তিনি গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগের উদ্যোগে 2025 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, মেধাবীদের সংবর্ধনা দেওয়ার কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভরতা দর্শন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষা বিস্তারের ধারায় বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি ও বৈপ্লবিক সংস্কারে কাজ করছে। বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

0: প্রধানমন্ত্রী শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহাদি আমিনেও মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নারীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি গতকাল বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে গত অর্থ বছরের অনুমোদনের চেক বিতরণ অনুষ্ঠানে কথা বলেন। মন্ত্রী নারীদের আত্মনির্ভরশীলতা নিশ্চিতে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ মোহসেন মিয়া। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গতকাল রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা রাষ্ট্রপতিকে জ্বালানি মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। গত কয়েকদিন তীব্র জ্বরে ভোগার পর জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে গত রাতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গতকাল স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠককালে স্পিকার বলেন, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক ভারত বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন সার্বভৌমত্বের ভিত্তিতে এ সম্পর্ক সামনে এগিয়ে যাবে। ভারতের হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে জনগণ কেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তারে সংসদীয় প্রতিনিধি দলের সফর, রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া ও সাংস্কৃতিক আদান প্রদান নিয়ে মত বিনিময় করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দ্রুত প্রশমিত হবে। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ডক্টর জলিল রহিমি জাহানাবাদী গতকাল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের কল্যাণে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এ সময় উভয় পক্ষ অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। এদিকে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ইরানের রাষ্ট্রদূত জানান, তার দেশ সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তিকে প্রতিপক্ষ মনে করছে না। রাষ্ট্রদূত আরও বলেন, নিজেদের আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত ইরানের জন্য কোনো উদ্বেগের কারণ হবে না। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে রাজধানী জুড়ে নানা কর্মসূচির অংশ হিসেবে ধোলাইখালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দলটি। গতকাল আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। বক্তব্য প্রদানকালে দলের জ্যেষ্ঠ নেতারা দলের দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ষড়যন্ত্র মোকাবেলা এবং গ্যাস সংকটের বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি বুধবার সকালে ধোলাইখালে এই আয়োজনে বক্তব্য রাখেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশাক হোসেন অভিযোগ করেন, সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র চলছে।
4: আমাদের দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য আমাদের যারা বিরোধী দলে এখন বর্তমানে আসন গ্রহণ করেছে, যারা বাংলাদেশকেই অস্বীকার করেছিল, বাংলাদেশকে চায় নাই, একাত্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা কিন্তু নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার জন্য তারা ইতিমধ্যে কাজ করছে।
3: মানব সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করে ডিসেম্বরে যারা ফিরতে চায় তাদের পথ সুগম করে দেবেন না।
5: বিরোধী দলে যারা রয়েছেন, আবারও বলছি, আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে আমরা সবাই একটা স্বাভাবিক জীবনের জন্য অপেক্ষা করেছিলাম। এই পরিবেশটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের উপর অনেক বর্তায়। এমন কোন কাজ করবেন না যে কাজের জন্য এদেশের জনগণকে আবার সাফার করতে হয়।
3: ধোলাইখালে বৃক্ষরোপণ শেষে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, এক বা দুই সপ্তাহের মধ্যে গ্যাস সমস্যার সমাধান হবে।
6: মহেশখালীতে আমাদের যে টার্মিনাল, যে গ্যাসের টার্মিনাল, সেটা গাড়িগুলি ত্রুটি হয়েছিল, সেটা এখন ঠিক হয়ে এসছে। ওখানে গ্যাস পুনর্ভরণ হয়ে আপনারা দেখবেন যে এক আধ সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ গ্যাসের সচল সরবরাহ সংকট নিরসন হবে।
3: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিন ব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি।
2: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন চিন্তা, নতুন রাষ্ট্রীয় শাসনে জেগে উঠেছে এবং গণতন্ত্রের দরজা খুলেছে। তিনি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের 19তম কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, জনগণ যাদের পাশে থাকে তাদের কোনো চক্রান্ত বা কোন ধরনের নীলনকশা পরাস্ত করতে পারে না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, 1/11 সেরা সমর্থিত সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অমানবিক নির্যাতন করা হয়েছিল, সেই নির্যাতনের স্মৃতিচিহ্ন এখনও তিনি বয়ে বেড়াচ্ছেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবার আন্তর্জাতিক সংবাদ। ন্যাটো ও ইউরোপীয় কমিশনের প্রধানরা সতর্ক করে বলেছেন, রাশিয়া ক্রমেই আরও বেপরোয়া হয়ে উঠছে। জার্মানিতে নতুন করে উত্তেজনা বাড়ার পর রাশিয়ার উপর চাপ বাড়ানোর অঙ্গীকারও করেছেন তারা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন লিপজিগ বিমানবন্দরে ব্যর্থ ড্রোন হামলার ঘটনাকে ইউরোপীয় ইউনিয়নের ভূখণ্ডে রুশ সম্পৃক্ততায় নতুন করে উত্তেজনা বৃদ্ধির ঘটনা হিসেবে উল্লেখ করেন। গত মাসে এই হামলার ঘটনায় মস্কো জড়িত বলে জার্মানি অভিযোগ করার একদিন পর তিনি এ মন্তব্য করেন। জার্মানি করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠনের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে এই অঞ্চলে বেইজিং এর প্রভাব বাড়াতে কায়রোতে তার প্রথম আনুষ্ঠানিক সফরে শি জিনপিং গতকাল মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান। খেলার খবর ক্রিকেট। গতকাল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে ইন্দোনেশিয়াকে 75 রানে পরাজিত করেছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তাদের নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 124 রান করে। জবাবে ইন্দোনেশিয়া 18 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 49 রান করতে সক্ষম হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:41 এবং সূর্য অস্ত যাবে 6:15। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। যুক্তরাষ্ট্র ভ্রমণে বর্তমান ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাজনৈতিক আনুগত্য ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জনগণকে দেশের উন্নয়নে সমন্বিতভাবে কাজ

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।